0: করপ্রায় গদা ডিউ সড়কসীমা অতিক্রমণ নগর সড়কসীমা অস্থা এবং স্থায়ী সমালোচনার নির্মাণ নগর সড়ক নালি ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউদা লেন অনুসার পালনা করার সবারি চলাউদা ট্রাফিক নিয়ম কু পালনা কর সবারি সাধনা ঝুম্বির ওপমা বসি যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনে কর সড়ক তৎকাল মর্মকুমার গড়ে করাত্রা ক্রমা কুণে সমস্যা ভয় নজিক প্রহরী খবর কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
2: হত্তেরিকা দিদি ইউ নয় ঘর বানাও কস্তো তনাবো কাম রয়েছে ভাবে বিজুলি সামান কিন্ন বজার চার চারটা পসল চারে কতই পাই ও অব সামান দিন কাঠমান্ডু নিয়ে জানু পর্নে হো কি কেউ ধত বহন তুমি পনি কস্তো সমানা মা ছো বিজুলি সামান লিন কাঠমান্ডু কিন জানু আমরা এই সুলুকুমা সব থুক পাইছ ত
3: এ ওরা দিদি কাহ পাইছ না তো খোঁজদা খোঁজদা থাকি সকে হো
2: লসুন বহিনী সুলু দুপুন্ডা নগরপালিকা ওড়া নম্বর পাঁচ নয় শান্তি স্টোর এন্ড সপ্লাই মানি এহা বিজুলিকা সম্পূর্ণ নয়া সাবান হোলসেল তথা খুচরা মূল্য পাইছেন বোর্ড আধুনিক সিজ ওয়াইরিং কা সামান যে খুঁজো তেহি তৈয়ার লো নয়া সামান পানি পাইনি পুরানো সামান পানি মর্মত হুনে নেতা ঢুঙ্গা খোঁজদা দেউতা মিলে জস্তে ভয় নি দিদি
4: হাজুর বিজুলি ভরপর্দো সহযাত্রী শান্তি স্টোর এন্ড সপ্লাইজ সোলু দুটকুন্ডা নগরপালিকা ওড়া নম্বর পাঁচ সল্লেরি সোলু খুম্বু ইহাঁ বিজুলি সম্পূর্ণ সামান হোলসেল তথা খুচরা মূল্য পাউন কা সাথে নয়া তথা পুরানা সামান মর্মত পনি গরিন্ছ থপ জানকারী কা লাগি সম্পর্ক নম্বর হরু কুল নারায়ণ শ্রেষ্ঠ 9763057484 র বিবেক শ্রেষ্ঠ 9862082000 সুনু দুপকুন্ডা নগরপালিকা পাঁচ পল্লী সুনু খুম্বু
0: প্রয়োগ গদা ডিউ সড়কসীমা অতিক্রমণ নগর সড়কসীমা অস্থা এবং স্থায়ী সমালোচনার নির্মাণ নগর সড়ক নালি ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাউদা লেন অনুসার পালনা করার সবারি চলাউদা ট্রাফিক নিয়ম কু পালনা কর সবারি সাধনা ঝুম্বির ওপমা বসি যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনে কর সড়ক তৎকাল মর্মকুমার গড়ে কর যাত্রা ক্রমা কুণে সমস্যা ভয় নজিক প্রহরী খবর কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
5: প্রেম গানি যুগল জোড়ি স্পিডমা হইকিদা অজে ভয় বোবা আমার দুইটা নাই।